Dubai. তাই পন রুসো ফামলেট উই স শিলং স্টেশন না কাশবানী নিবেন তাকি খুবর হেকটিন জাইনতে আগাম চি ফাও মিনিট ইয়াব ইন কি খুবর গুমান শিলং স্টেশন গনি তক আকাশবানী জুয়াই।